দেশের আকাশবাণী নিয়ে আলাহাবাদ বড়োদরা রাজকোটনে ভোজ কেন্দ্রে অপর নয় 12:40 এইসব প্রস্তুত ছে গুজরাটি গীতনো কার্যক্রম। রূপকুমার রাঠোড়ની સાંભળીએ, રચના છે કમલેશ સોનાવાલાની।

0: রেশন কার্ড লাইনে উত্তরে
1: আরে বেটা এই রেশন কার্ড না নাম খোটো লাগেছে
0: আমি কচেরি জবুজ বসে আরে মম্মি ক্যাঁ নথি যাওয়ারো আজো সুগম ডিজিটাল গুজরাট
1: বেটা আমি সুধারা খসে
0: আরে ফরি লাইন না তুমি বড় পড়া না
1: না